নিত ফকে প্রফ চকসি রেডিও নাকার জিদুন কেডো আনারা রফান নীলি হুনমন রংহাং পি কারদম নাকা জিরসি পিনিকে চেংশ্রী এ ট্রান্সমিশন ইংপু পানিগ্ল পিনিকে চিটি নিফাই কেথম থেমান আর্নি জাইমেকে বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্স ফারো ইসিরাটক বড় সিরকেপ লাপেন নিউজ অন এ আই আর মোবাইল অ্যাপস লংপেন টানাং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন জাইমেক আর জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম লং সাই আর পুকে ডেঙ্গা টুমামেন ইঞ্জিনিয়ার

মোবাইল অ্যাপস লং পেন্টা নং লিটুম আকাশবাণী ডিফু স্টেশন আজাইমে আর জুলং ইকজি পিনি কন্ট্রোল রুম লং সাই আর পুকে ডেঙাটুমামেন ইঞ্জিনিয়ার অন ডিউটি বুদ্ধদেব ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট অন ডিউটি রাখি তেরাংপি লাপেন বাংফু বাংফি কেপন কেবানা সাই কে ক্লেমা বাংলাকে সনসিরাম টিসু।

লাগে আকাশবাণী ডিপু পিনি কপি পেয়া যাই মেক্সি কাপাচে টাকজিমা লাবাং সপুথাক চেথান মেক্সিনা পরফাই ট্রকরা মিনিট ফওয়াপর দিলহি পেন কাপাচেটা ইংলিশ আলাম্পেন বেরতা আর জুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট ক্যাব কাংদু কার্ডমালুন আর জুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট হম ক্যাবরা ফ পিনি আহির জির নাংলিটুম আর জুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট হম ক্যাবরা সির ক্যাব পিনি আসারলামথে আর জুলং ইকজি পরফাই ট্রকরা মিনিট প্লি ক্যাব কার্বিলুন পারিম আলুন লাপেন আলামথে নাংলি

0: Bem, tá Charlie, quebra as pitirias no sol escuro. Me classe van si Charlie Bob. Me quedo com tudo. Me perdi lo que se cai, dirai. Se cai, se cai, me dirai que me deu um jogo sole, me para é joguei. Nang hem khe lo ke nang hem malang so ke tua e tua i.
1: La pona por nang litum. Pini a hirjir ang denga long pen. Sar long ing leng ki hir a hirjir arjik long tang lo. La ke Akashvani Dipu. Ison ke nang sot kapachini alam jir arjik tha. নাংলিটুম জংসি কাছুনিং রি আলুঞ্জির আর্জু ইংটুং পোলোতে আলম বিলমা জাইমেক আলংলে হোয়াটসঅ্যাপ নাংলো ইগন হোয়াটসঅ্যাপ নম্বর কে সিরকেপ ফ্লি ট্রক্সি ট্রক নেরকেপ নেরকেপ ফাইভ এ ফাইভ এ নেরকেপ ফ রই ঠুলে থাইন ফোর সেভেন সিক্স এইট এইট জিরো জিরো এইট ফাইভ হোয়াটসঅ্যাপ আলং কে টক নাংজিকে লাপু হেন ল জয় মেক আমেন আলম বিলম কোমাটসি কিলুন মা লুনসেপি লুনসেপো আমেন আলুন আলাম থে আসাপসু টক নাংজি কার্যুগাংটু আতুম কেদো আদিম মাতে আরং আমেন লাপেন কার্যুগাংটু আতুম আমেন আলম বিলম আজাই মেকে ইরুই আলম বাতাহিনি সে রদ পার্জিচন লাকে ভমকুরু আর্নি আদা পরফাই নেরকেবরা মিনিট থমকেব লাপেন আজও পরফাই সির কেবরা মিনিথম কেব আপর

kinang sot kepachinia lamjer arjik tuta mo phia kai ho ring dog ring ni pen kedolong chi aphan non pen asap sap dihin kabirti e beijing hoinang ji dihin kapedam kachire thek atum se birti thek jot ji lapen kabirti pen se kaching thora towar dun un ji ahok lapen ninga chi thek long apeng along se dihin birti dam nang ji kabirti pen henlo atiri ke man ji lapen atiri pen henlo methang lapen det kaching thori ji Akashwani dipu ajai me karjidun jiaphan arnibangta ada porphai sir ada porphai troxira minute capen porphai sir capan lapen arnikang sam porphai phopen porphai trokra minute thom capan akashwani dipu ajai me youtube live streaming akera pentanang litum arjulong ejje lapen akashwani dipu ajai me kedoan karjidun jiaphan ada porphai phora minute pho cap a porpen ajo porphai cap an fm ben along pen megahertz pharoi siratok bora sir cap lapen news on air app alo ke rapen tanang litum lo arjulong ichi lapen an par ta ka chini ji aphan facebook twitter instagram youtube along pen tanang litum akashwani dipu along humri dam ek tame kenang sot ka pachini alam jirke lapo anik chonlo Nanglitum jaime karjilong bomlake Akashwani Dipu station along pen non studio khuria por porphai troxira minute thom kepra sir kep pleng tanglo lasinona dun tu pinia sarlam the lake chodor lote butita aripido mate kamilitang apike ninghang he lam the ke man বুটিকে আরি পিয়াবে পুকে জগটা চিনি লাপেন আহক বনটা চো ওলোতে মিলি হাকপ চো ইংটুং তেল কামিলিয়া ফানসে আরি পি পুকল চমে সেনা হরমু তামে ইংক্রাং লেঙা ফিগে চো থু ইংটুং তে পুয়াফান লাসে সারপালাম থেল চো দরলোতে বুটিটা আরি পিদ মাতে কামিলি তাং আফিকে নিংহাং হে পিনিয়ে সরলাম থেকে লাপোহান বেরল লাকে আকাশবাণী ডিফু নাংলিতুম জাইমে কার্জিলং বম লাকে আকাশবাণী ডিফু স্টেশন আলং প্যান জাইমে খে বাংলাকে এফ এম প্যান আলং প্যান মেগাহার্স ফারুই সিরাতক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এয়ার অ্যাপ আলং প্যানটা আর্জিলং এক্সি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ট্রগ্রাম মিনিট ফ্লিক অ্যাপ পর প্লেং টাংল লাসিনন আদুন থু কার্বিলুন বারিম লাপেন আলাম থে আং ডেং আলং পেন আফ্রাংসি আলুন আর্জিক সেনা কাবে তেরাং পি কিলুন আলুন আলাংলি কিলুন জি আলুন কে চেংপি কেপ্লাং আলুন চেংপি কেপ্লাং আলুন লাকে কার্বিয়া খে আতুম আচেং কপুসন পেনসি নাংকে মানমা মাতে কাসন সে মা আফুথাক লাপেন কার্বিয়া খে আলং কিঠি আজুটাং লাপেন কেরেং আজুটাং আলং চক লিম পেন জুটাং জুবাত কেক্লেম ই কপুসন সে লবাংস আচেং কাসন সে লবাংস আফুথাক আলুন আফানসে চেংপি কেপ্লাং আলুন পোল আর জি সেনাং কাবে তেরাং পি কিলুন কাচার হি আটে অটপেন চেংপি কেপ্লাং আলুন

বাম এখিলি পাবুর ক্লাং হাইনে আফাই আন এ আইনে আফাই আন খিলি পাবুর ক্লাং সিজাং রে মেট মেট জাং মালিন আহুত আন এজাং রে মে এজাং রে মেট মেট জাং বংশি ইম পোমারাং আজাং আসের জাং আরং লিন কিসাং

দ মন দুখ মন সাং পদা কুন লো তাং এ যাং রে মেট মেন যাং চারণম দেং দুন ফাং।

0: 땀이 다 까르비앙 로마 망케 사리 서클 플리도 플리 워피스 땀에 페낭 아나 망케 리툼 잉롱 하와드 오 서베 클렘클리 라하이드 오피글라 따 워피스 땀에 카이 랏 두코카마시 리비뉴 빌레스 ke survey be revenue village kasalam le pon pe ant sitame hatum la sarkari gampura bang litum me appointment pidat litum mane tak karbiang long abang ke revenue collection chot takali kapre kapre litum kacerap kaciri ta kenang sot do ko pomasi la revenue village kali dia tum phan sitame ale tum phan sa appointment pang pang pid pon dat la pula
1: me piglo e puthot tera ka pa kono du thula tangte inut amunde da phanjong dat lo sarkar tu alang li bangke pini pena bangke sarkari gang bra lo tangte ke jong je aprang alang li tungku pipi sikrang lo lo kachar li kito kelang education qualification bang ku puson sik jong la pena kenang so duma wi lo
0: ola ta lang nam nang koi karbiang long abang ke nona mat bang ke la puson ke patini dak mate kra english men pulo criteria pula so criteria ba mang ke pachini dak kya ve ta wo pisa na non ube ki mi mate non akaya apora hura ba mang ke tok lang ave pulo tang te isi katora doko ke claim ke dam siksak da ama si lu ka charli o ba mang ke akenang so pusi puki pubom sital non bangela karbiang long tomas council pen la pachini dak de sitame kaprek a district mate asam angkang pi ba mangke metric pass nai pusi pu pondo la se non la karbiang long ba mangke non ba ke avela
1: la bangso putak daru kai ku pisi puji
2: kali la bangke a hok lo tamane non ke ovi kimia dina pot inoda gambura sarkari gambura ke man puta hakoteng ke chokche det puke non ke ke toke lang ta thek nang kok po ba pine কিপু পাৰালাম আলি পিনে মোবাইল আন্তা লাং ঠেক ঠে পুলতে লাগে পিৰঠে আলাম আমাচি লাগে মাংসু দুন হাক মাতি লা বাংগে কেনাং চ চিতা লাচি লাচি কাউঞ্চিল অট'নমাছ কাউঞ্চিলৰ ফাণ্ডাকে চুনিংৰি লাচ হৰ্মু বাংকে আলাং লিতুম পাং ডাক লো পচন্তে মিছেন জি লা বাংকে যে অন্তত চৰকাৰী গাম্বুৰা তোমাৰ ফাণ্টা মিট্ৰিক পাছ বেগ নাই পুৱা হৰ্মু বাং কাউঞ্চিল পেন ইচি পাং ডাক নাই ইলা
1: কার্যলঙ্গলাম পাংকে পছন্দ লমু পেন নাংলে প্লেন পলাম না থানলো বাং প্লেন আজি বাংকে হায়ার সেকেন্ডারি কে পাস ব্যাক নাংগি পুসি লাসন আরন কে পাঠিক দো
2: ওই দো দো
1: দাইলি তুমি দিম তালা পছন্দ ইসন বাকে জং বেদ দো সন তে
2: কে জং বেদ দো আসন তে ইলি তুমতা মে ওপ মে পার কলা চালা
1: চারি চলং মু কে চে থান কে চি মুম জয় মু চত
2: ওই ওই ওই লাসালাম
1: তেরা কে হাই ফানিলি ইসন আলাম কার জুজি আলাম থেকেলা পছন্দ হেলো বিসার আলাম ইনোর মুনি রা ফান সরকারি গামবরা আর পু পেকলো বয় ফিস তামে আলাং লি ক্লেম বো মহুত পিনি কে ক্লেম কে চকচি দুকক কাতরা দুকক কে বেঙ্গে ফান দুককলো মাতে পিনিয়া কিছু দুককলো মাতাংতে কুপিনি রাদা তুম আনিং কে দকলে দুককলো পুতাংতে হালা বংশ সরকারি গম্বরা ফান কে পাসুন উন লাপেন কে পুথত কে পাং নিথু লা পুসনা যা কং দুমা উইল
0: লা বাংকে তো আথিমা রাত কে পাংরি মাতে গভর্নমেন্ট ফান কাছেরা কাছিতু দুন আর্লেং বিনাক পয় জংসি আলাংলি বাং মতে লা সরকারি গামরা ক্লেম বাং জংসি অর্ডার দূর মি উই দে মতে কে বা কে ফান কে বেন পেনি পেনা দু কক নে পুলো তাংতে লাকে রাত জংসি কে আলাম থেকে পাকলাং পন দু কক লে পুলো তাংতে কার্বিয়াং লং তরমাস কাউন্সিল তুমলা বাংকে আলাংলি ফান ইং থান পেট আবাং মাংকে লাকে সি আওয়ার সাই দু কে দু লা বাংকে
1: তারকে হাই লবংসলা মালং আসা ও এ বাদুনচা সিনাং তংতে হালা সরকারি গামবুরা বেকস্তামে আলাং লিতুম আনিং গে চিফার রদ তো হাই নি বাংকে মুনিং পেনা বাং ক্লেম কিলু ও মুনিং সি বেনা বাং নি বাংকে চি ওপু পুটা হাই মেনে লা পুসন লো পুতংতে কাচি ও হালা বংসো আরো না জুতাং আলাম সে থ থানজিমা
2: ও লা বাংকে দো হে এ জং সি আলাং জং সি আলাং লি জং সি আনিং হাং হে বাকে ক্লেম দাম জং সি আলাং তা পিনে কাতো রাদ দো পুলোতে আলাং লি বাংকে ইসি এপ্লিকেশন পোয়াশন লো ও আলাং তোমার রং ফান চেথা নাং পো ও রং ইসি ফান চেথা নাং পো যে মানিয়ে ফানলে জং নয় পিনিয়ে নিয়ে বাংকে পিনিয়া কিসুং দ ককলু বলতে বাং রং আসর আকো ইং সাই থু পো কো মানে ফান আকো চিজং থু পো লা বাংকে আপ্রবিজন দু
1: মিপি গেলাম মিপি গেলাম তেরাং খে ইসন লাম থান থা সরকারি গাম্বুরা পু হক দে দাফি বিসারলাম ননালি তোমা ফানকে বাংকে সরকার তো না হক লরা পেন রার তো না হলো নাল তুম বাহিনী তা এ সরকারি গাম্বুরা আর পু ডেং বম নলা পেন কি বমলো তাতে লা বংশ কি কি বম কাংনি বম হত সরকার দু পেন পেনে আকিরা বিমা পিপেল
0: অলা বাংকে নংনাম বাংকে নি তুম লংই বম হে নিলা নংনাম নন আপর হোদাম বাংকে নি তুম

0: lo yona anong nam ni tum suri phi ni tum to deng tuning bomb ase
1: ke cheng si ke kon ma
0: so anong nam ke long cheng ke ni tum 1995 aning kan pen si ni tum pharoi si pen si chong cheng pon lo
1: o
0: la pen thu aphia ko pharoi ni pulo la poson je pharo pho non aphia ko pharo troxi non ako puthot suri ke thom pen non suri pri ani tum non long pon bom
2: la bang so alam batun chet pen pen ni ke ning ye dulang ba taru sang
1: kali lo la so alam bang ke non ni tum ta suri pri ke dengik bom lo he seta এনেও সরকারি গাম্বুরা মানে কার্বি আংলং পালাম কালি দেলো মতে সরকারি গাম্বুরা পোলতে লাখে ইসি আসাম আং কাং পি তা সরকারি গাম্বুরা তা দুমতি লাসি নি তুম ভান্তা ইসি কে চুনিংরি দো হে নি তুম তা চুনিংরি বম হে কাউন্সিল ফান হে লাসি প্ল্যান সাথে ইংলে নি তুম ফান আং পি কিনো ইপু প্ল্যান সাথে ইং আবাংকে নি তুম নন লা সুরি প্লি কে লং বম আং বং তা আলাং লি তুমকে 9000 9000 কে লং বম লো
2: এঙ্কে নন
1: লং বম লো এঙ্কে নন চুলা বাজেট হুতা আলাং লি তুমা ফান আবাংকে 14,000 non people non la october check lupen
2: ate daga banke
1: la daga banke non anta nitung ke hang bom lo he sita la sin non mat ke thang a council asor pen ta thang a hiri a reply da long le lang la sin ni tum phanta nang hok tang det nang hok det lo mat ni tum phanta la si bu nang pang bar chit si nang pinang ya polo pu ta ne ili ta kar biang long pu sita ajan no ka asama long si doik mati ili tum ta ta si bang ateng le ni ni tum phanta nang pite la ke একদম কুরবাং থুলো লপুলো হে
0: যাংকে লাপুলো এনেকে নীলি তুম হাঙি বম কাপ্রেক আর ডিস্ট্রিক মানে আলসামা কাং কাং পি কেলং বম আতেং সিনি তুম তা লং নাই পুসি তুম হাং বম হে তেনি তুম কাং হ কে হাং পন তাই তুম আলাম থে আজর দো আথে মা নি তুম কার্বি আংলো অন্তর্মাস কাউন্সিল পি মা নি তুমা হুকুম নাঙে পিয়াতে নি তুম সসাই ক্লেম ই বম চট্টা কালি নি তুম স্টেট গভর্নমেন্ট পে নি তুম ফান নাঙ্গা চত দুন বম তা সাইতা নি তুম ক্লেম বম
2: আবাতা ক্লেম নাঙ্গলা
0: আবাতা ক্লেম বম কাউন্সিল পে আবাতা নি তুম ক্লেম বম আ ইসন বাংকে নি তুম বিসারলাম লো লয়েন অর্ডার আলং সিতামে নি তুম থানা পেন বা কপিনি রং রূপ লং পিনি কাতোরা দোক সিতামে তুম থানা ফান্তা নি তুম চেরা বিদুন বম লা পেনথু বাংকে ডিজাস্টার ম্যানেজমেন্ট যেহেতু এডমিনিস্ট্রেটিভ জাস্টিস পোলা 1945 হালা সো তামে ডিজাস্টার ম্যানেজমেন্ট মা পারলো পন্ডে রিভিনিউ লং লাসি হালা সো ডিজাস্টার ম্যানেজমেন্ট আন্তা নি তুম নন সরকারি গাম্বরা তুমি তুম ক্লেম ইবম লাসি স্টেট আসাই আন্তা নি তুম ক্লেম ইবম আপেন ডিস্ট্রিক্ট নি তুম ফানা পিংখানা কান ক্লেম বম পুলো তাংতে নি তুম কাপ্রেগা ডিস্ট্রিক্ট তুম কোয়ান মানো নাম মানে কেলং বম নি তুম তা কেলং ইয়ার রাইট লাসি লাসো বাংসি নি তুম হাং ইবম পেন থু বাংকে নন্দিন তুম কেলং বম বাংকে এনে কে হপেন বাংকে দা কার্বি আংলো অটোমাস কাউন্সিল রিভিনিউ আহিন পেছি তুম লং নাই পোল কাং থিম সে তাবে দা কার্বি আংলো অটোমাস কাউন্সিল তুম বাং মেথাং জুং জুং আর রিভিনিউ পেন বাংকে নাম পা দরুন এ পোমাসে আসাম গভর্নমেন্ট পেনসি নি তুম
2: এসওপিডি
0: এসওপিডি থ্রু এসওপিডি পেনসি তুম লং বম লা সামে নি তোমাক কইছি কি হাং পন থু বম দো হে লাসে মানে নন প্ল্যান আলং সে নি তুম ফান কে নাং পি ব নাং পি নাই লা সবার
2: সাই পারলো পন
0: পারলো পন নাই পসে নি তুম মাং কে হাং পন বম
2: তাংতে লবং সু কাছে থানা লং এসন লাম জং মে তারো কে হাই নাং লে তুম কি বম মতে দা নন কে ক্লেম বম আর পু কি থে নাই নাই কে ক্লেম নাং জি কল ল ল
1: আর পু কে থে নাই নাই পুলো তে লা নি তুম ফান লা কাউন্সিলা সর পে নাং পিন খাত বাং কে লাই গলো হে জেনে বা লং লে ও লং লে নি তুম লা
2: লং লে ফেলাং
1: লং লে ফেলাং আ বাং কে নি তুম লাং চারি দু নাং পু ও কমার্সিয়া হক মা হক হেমা বাহা বর্ডার গে দোয়া তুম মুনি রাতুম তা হক পেট আমুনিত কালি মা কালাং মা ও লা বাংকে নি তুম সি লাং চারি দু নাং পো লা পেন লা সোয়াতেং সে নি তুম এনওসি পি দু নাং পো লা পুলো জো নি তুম ফান বাংকে লা সি পুপারালা মালি লা বাংকে কে থে নাই আর পুলো লা বাংকে নি তুম ফান বাংকে আর থেমা নি তুম জং সি ক্লেম থাপ ক্লেম পুলো পুলো তেলাকে চক ই গেদেট পুমাতি ও কালি লি কালাং লাং আমুনি তুম সি ডাক বাংকে পু নাং দোথা বারে পো জোলা সো আহর মূল লাসি লালু নি তুম চেমা থা বাঙ্গে দি লা জাসে মেট লা লংলে ফেলাং বাঙ্গে নি তুম বাঙ্গে আর পুথে পিগলো
2: আন পেনাল তুম কে ক্লেম বম আলা বংসো আং কাঙ্গারলো পেনে গভর্নমেন্ট আসাই খে হেম তাহ পেনে স্কুল কলেজ তাহ দু হকলো পা হালা হাই এ কেরাই কম তুম তা নাংলে তুম লং আর পুডোমা
1: দো নীল তুমা লা স্কুল পুন

লাপানা পড়িতম কে সে হাওড়া ঘাটুম কেলুনা লুন আর্জুইক লং টাংল আদুন্থুয়া লুন আর্জুইক সেনা কার্বি কালচারেল সোসাইটি এটুম কেলুনা লুন আলুনা লামথে লাহেন ল নিতুম আর রং

একদম যাই মেঘ আর জুহিক লং জি নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাইন এর ক্যাব চকাই কাইল লাসিনাং লিটুম দিলহি প্যান কাপাচিটাক সামাচার প্রভাত মাটে হিন্দি লাম্পেন বেরতা আর জিলং ইকপ লাপেন পুথত পর ফাই নের ক্যাবরা মিনিট ক্রেফ প্লেংলতে দিলহি প্যান লিথত কাপাচিটাক মর্নিং নিউজ মাটে ইংলিশ লাম্পেন বেরতা আর জিলং ইক ফিটপ

লাকে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফএম প্যানালংপেন মেগাহর্স ফারো ইসিরাতক বরাসের ক্যাপ লাপেন নিউজ অন এআইআর মোবাইল অ্যাপস অলংপেন টানালিতম আকাশবাণী ডিফু স্টেশন জয়মেক আর জুলং ইকছে নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই নিয়র ক্যাবরা মিনিট হম ক্যাবা পর প্লেং টাংল লাসিন আদুন্টু কার্বি লিরমিয়ালুন লাপেন আলামথে আংডেং আলংপেন আফ্রাংসি আলুন আর্জু ইকসেনা মঙ্গল রংপি লাপেন মিনা তেরাং পিয়াতুম কেলন আলুন বতর আসন বেনাং বতর আসন বেনাং নিং কাছে হ্যাং আলং লামচাক চিপিল পুলোতে বতর কাছে লার আসন চেলার দো নাংনি বতর বোকানকে

চেলার বই সেটামে মনিরা থমকে এফং লে লামচাক চিপিলোতে চেলার লংলে পুয়া ফানসে কিপুদাম আর জুইক সেনাং মঙ্গল রংপি লাপেন মিনা তেরাং পেটুম কেলোনালন

Lapo ana porna litum. Manitiso, kilonalun, ruik pi anglong arai, balun arjik long tanglo. Lapo ana porna litum. Karbi lirmialun ang deng along pen, asona sonalun arjik long tanglo. Karbi lirmialun ang denke, lapan se kang tonik lo. Nang litum jai me karji long bom lake, akashwani, dipu station along pen. Non studio guria por, porphai sirke. চকাই কাইল নাসিনাং লিতুম গুয়াহাটী বেন কাপাচিটা পুয়ার আঞ্চলিক বাতরি মাতে

লাগে আকাশবাণী ডিফু জয়মেকে বাংলাকে এফ এম প্যানা লংপেন মেগা হার্স ফারো ইসিরাটক বরাসেরকে লাপেন নিউজ অন এআই আর মোবাইল অ্যাপস লংপেন টানাংলিটম জয়মেক আর জি লংজি নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই সিরকেপরা মিনিট ক্রেপ হ পর প্লেং টাংল লাসিন আদুন্থু হিন্দি লামার জানালু নাং ডেং লংপেন আফ্রাংসি আলুন আর জি সেনাং কোম্পানি আলামার জানা লংপেন সোমিয়া রাও কিলোনালুন আলোনালামথে আখো মে

লাপানা পর্ণালিতুম লতা মঙ্গেশকর লাপেন শৈলেন্দ্র সিং কিলোনালুন আরজুইক লং তাংল আদুন্থুয়ালুন আরজুইক সেনং সজন কঘর আলামার জানা লংপেন কুমার সানু লাপেন সাধুনা সরগম কিলোনালুন আলোনা লামথে সাবান আয়া লবাংস আলুন আলামথে কেটক বাং লাকে নাদিম শ্রাবণ কেটক আলুন তাংতে আরজুইক সেনং লবাংস আলুন।

আরুন্ঠুয়ালন আর্যিক সেনা, উইলসন ফিলিপস কিলোনালন, আলোনালাম ঠে গো ইয়ার ওন ওয়ে।

0: সায়ানাতলে লংদামলো পুলোতে কার্বিয়াংলং আরলো ডিস্ট্রিক্ট কমিশনার পেন্ডাংলক কার্বিয়াংলং অটোনোমাস কাউন্সিল আরলো কার্বিয়াসো আরলো আতুম পেনাং আন আর পুকিথে আচুকামারা সাই কিক্লেমদুন আতুম দো লাঞ্চত কালিসি আসাম আংকাং আরলো পুসিতামে পুলিশ অফিসার পেন্ডাংলক কলেজ আলং প্রফেসর হেহুই আসাই সিতামে কার্বিয়াসো আরলো আংবং কিক্লেম আতুম দো ও লাপেনকে ডক্টর নার্স পেন্ডাংলক সেকিলাং আসাই আলং কার্বিয়াসো আরলো আতুম পেনাং আন আদিম গাছে রাইদুন লাপুসন ইলি থেকলং লাপেনান পার কার্বিয়াংলং আরলো পেনাং আনাদিমকে হিথিকুলাত আলং সেতামে বেহা বেপার আমু আনাতকে কার্বিপি আতুম কাছি পাহেম ফু পন দৌপিক খাংজাং পুদামলো নাং হান কি জ্বর পে রি কি রয় পেন্ডাংলক কুলাত কে থে সেতামে কাংপু আতুম দো লাপেন কাচংদাত দুন আতুম তা কে অং পে দো লাসি কার্বি সো আরলো আতুম হেমতুন আলং কাছে লাংদুন মাতে আচর আলং কাছে রাবদুন লাকে হেম আসাই দেত লাপুকালি বনতা কিরি কার্লানা নাত সেতামে কাছে রাবদুন থেপিক খাংজাং কার্বিয়াসো আরলো আতুম কিনাং সৎকে হেমতুন কালানা পেনান পার হং আলং কাচং দাত মাতে কিরি কার্লান কাছে রাবদুন আতুমাং বং পেন ইনুত বাংহিনী আফান কাছিং কি লাপেন কার্জু আতেং পুলোতে আলং তুমসি হেমতুন আলং কিরি কার্লান আসাই জাসিমেট কে কাছি পাহেম ফু মাতে হেমতুন আন দাম কিমান থেক দামলং পিনাং আহেমতুন লংকে পিনসো আতুম আবিদি সরে কাবে আনচত তাকালিসি কিরি কার্লান আবার সাই কাবে লাপেন আলাদ আক্রং কাচিনি নে পেনাজক সি সো আরলো আতুম কিরি কার্লান আসাই আনাত চিজক দুনাং কক পাতুম আকে অং পিদো ইজাহাক আহেমতুন লংকে পিনসো কামাথা ক্রাং লাপেন কাংরি কাং ক্রাং কিরিম পেনাজক হেমতু নফান কাছি লাং কাপাং ক্রে লাসোয়াজক আচর মাতে আপিসো আপাং সি সাই জক জে পেন কিরি কার্লান আর পুডেং নাং কলো পুয়া হেমতুন তামে কার্বিয়া খেয়েলং আকে অং পিদো নে হান চুজর চট পুনাং নে উসুমার ফান লো কাপাচারলি কিচু কিজুন পে রি আন তানে ফুথাকলো নেহেমাসরকে ইং থাংলো হর কাংরি ইং তিংলো হর কাংরি বীরথে থাং তাছিনি নে নেলেক্লেম বয় ওয়ে পুতে আন তা কিহুমলো নেহেমতুনকে পুসি ইনুত সিকা বেপি দিফু সেরলং জনাসর নিলিফান নং থানলো নে কে আফ্রাংকে চুক্লেম দুন জকফ্লট আফ্রাংকে হং আসাই লা আনচি পারেং তেং নাং নে বন তা ননকে নেহেমাসর চিবয় জুয়ামাত নে সি চিপারেং তেং নাং কলো আথে উসুমার্টা বিক্রাইলাং লাপেন লোকাচারলি সাইদেলাং পুসি পুথত ইনুত কারেং তেরনপি নিংজেল আলাংকে মেডিকেল ডিপার্টমেন্ট আলংসি ফোর্থ গ্রেড আবো রেং আবার সাই চুকলেম দুন বম লাসন সি মুনি দাতুম কি ফু কাছে তং প্রেক জাম জয়নে সেটা হেমতুন আলং আর চাক মাতে আন্দাম কি মানা ফাই পিনাং আন্দো লাপেন আর নি কি দাম আপরটিন সি আফাই বাদ বমলো বনতা কাসাং ক্রোপিয়া সন কে আমি থাং লোকে থেক সেরা জয়নে আমি থাং আনিং কি হাং পেন বরেং আবার সাই কি ক্লেম জি আনিং হাংলো আসন তিন আমাত কে পিনসো আফান মাতে ইপিনান আফান চংহং লক পুকে আর ই এ লাসন আজক সি হেম আসরলে বরেং আবার সাই দু পুসিতা মে নেতা কি ক্লেমলো পুসি আলাং নাং চি থানলো সো আরলো আতুম আমিনা আহেম কাছিপাং চুজিয়া ফান পুরা দোয়া নাজা কং চিটি ফাক পেনসি সাই ক্লেমলো হেমতুন আলং ইনুত আহেম আরি পি হেমতুন কাছিপাং থির উসুমার কাছিলানা লাপেন হেম ইসিয়া ফান কিরু কিথাই কিরিম কিবি লাকে লামসো কালিম বিনং লাপেন আন পার বোরেং আবার সাই কাছুক্লেম দুন থু লাকে আন সুসেসি আংহর থেমু চটলো লা আনাং বং সেতামে সো আরলো আতুম আর জাং বেট পেন লাসোয়াং হর ইং হর সি রাত আম মেকাং দেন আলং ইং তাং ক্রিং পেন বোচে সন সে দুন বমলো লাকে সোয়ার লো আজা কং থে পিক বিনং পুয়াং থেকলো কিরি কার্লান আসাই লাপেন হেম তুন আর লো আসাই কি ক্লেম কাছে পার জাং তাং লাকে যা কং গাবে আপরলে কি ক্লেম লাপু কালি বন তা লাহে আসাই কি দাম চে পার জাং বেট কি থেক লাহেন লো সো আর লো আজা কং আলির লো কার্ডম
1: লাপান আপর নাং লিটম সো সোয়ারলো আজা কং আলিয়র আপুথা হেলবেলিন টিমুং পি কেথানালাম জির আর জুইক লং টাংলো

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী ডিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু পুতে মাতি হ
1: এ লাদাকলে আবিদেত সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিল কাপাচে থাং মে আসন মুংকে
1: কাপাচে থাং মে আসন তে দু পিকলো আর জুইগ নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে চাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিংকান কি মিয়া হিরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লক হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী ডিফু লং ল মেনা জং সে দাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী ডিফু লং
2: লাগে আকাশবাণী ডিফু নন স্টুডিও ঘুরিয়াপর পরফাই কেবরা মিনি থম কেবা পর প্লেং টাংল লাসে নন আদুন্থু আসামিস লামার জানালু নাং ডেং আলং পেন আফ্রাংসি আলুন আর জি সেনাং রামধেনু আলামার জান আলং পেন রাজ জ্যোতি কনওয়ার কিলুন আলুন আলুন আলাম থে অস্ত আকা খতে পালুন আর জি সেনাং লাবাংস আলুন

আদুন্ঠালুন অরজিক সেনাং জুবিন গার্ড বরুয়া কিলোনালুন আলোনালামথে তুমি দিয়াসুর লবাংস আলোনালাম আর্জান লাকে রামধেনু আলাম আর্জান লংপেন লাপেন লবাংস আলুন আলামথে কেটক বাংলাকে যতীন শর্মা কেটক আলুন থাংথে অরজিক সেনাং লবাংস আলুন।

আদুন থালুন আর্জু ইকসেনা জুবিন গার লাপেন দিগন্ত ভারাটি কেলন আলুন আলুন লামথে আজি ঘটনা হল লবাংস আলুন আলামার জান লাকে আধিনায়ক আলামার জান আলং প্যান।

0: লাকে আকাশবাণী ডিফু জাইমে কে বাংলাকে এফএম ব্যানার লংপেন মেগাহার্স ফারুই সিরাতক বড় সুরকেপ লাপেন নিউজ অন ইয়ার অ্যাপ লংপেন টানা লিটম জাইমে আর জুইক লংজি ননাদুন্থু নিঙারলো আলামথে আংডেং লংপেন রাধা তেরন পি আনিঙারলো আলামথে আর জুইক সেনা
1: কার্ডম নীলিমেন কে রাধা তেরন পি নীলি বা কে পেগে থাক আফুথাকি নীলি নাংথানিক প পেগে থাক পুলো ডাংটে ইলি তুম কার বি আপিন্ডেং সুম্পট কাছেপা চান রঞ্জিয়া ফানসি পেগে থাক পুলো লাসি নাং লো কেচারলি আতুম পুষেতামে নাং বিএ এম এ পাস এট পুষেতামে গভর্নমেন্ট আর সার্ভিস লং লেডেট সেটা ইলি তুম পে আবাং থাকমে লাপেনসি পেগে থাক পুলো ডাংটে টাঙ্গা পয়সা আহি নাফানেট লাপুকালি সি ইলিতুম মিঠাং আপিন্দেং আচম্পট আফান আনসুসি আপ্রাং কেপাদাম জি আফানসি ইলিতুম পে থাকনাংজি পু লাপস ফানসি নীলি বাংকে নাংথান ইগল লাসি আনসুসি সি ইলিতুম ওবে কিমি আতুম পুষিতামে নন কিথুর মি আবে কিমি আতুম লোকে ঠেক আতুম আন কে পে থাকলং লি লাপুকালি লাসি নাংলি তুম পে থাকলং লাপেন চারলি লং আপচি লাহাই আবাং কে ইমিথাং কালচারেল আফান্ডা আকেনাং সট আপচি নন কিথুর মি আওয়ে কি মি আতুম সেতামে চারলি মে লাপেন লো জং হে ঠেক পুসেতামে লাসো হিন আবাং ঠেক বসন্তে নীলি হিন পেন আবাং কে ইনিংা রং পিক লাপেন চোরো পিক লানসি নীলি নাংথান ইক ঠেক চটল কার্ডম
0: লাপন আপনাং লিতুম রাধা তেরন পি আনিংর লামথে আর্জিক লং তাংল লাকে আকাশবাণী ডিফু আদুন্থু সোয়ার ল আং টং আংদেং আলং পেন ইংকি কেপাং রেং লাপেন কোসন পেনসি আহন কাচিপ্লাং মা আফুথা সাবিনা বিপি লাপেন হুটবাংফি হেলবেলিন টিমুং পিয়া তুমাংবং চিহুৎ চিপুৎ আর্জিক

কারণ লাকে আকাশবাণী গুহাটী মহাবাহু বীরটার জিঠা বীরটা পড়িয়াবাং নীলি মদন সিং রংফার স্টেট গভর্নমেন্ট কাজিরঙা ন্যাশনেল পার্ক আডুংরাই ইকো সেন্সিটিভ জুন কে সেঙা পুঠাক সুপ্রিম কোর্ট পেন কে পিপন আজাস পেন কে পারিডেঙা ফ্রাং হাডা কে দোয়া খায় তুম পেন চিংকি চিংবাই পপু চিফ মিনিস্টার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা লামথে পাকলাংল দেরগাঁও লং পাতুমি আসাম পুলিশ ডিএসপি লাপেন্টে আকিমি এপয়েন্টমেন্ট কেলং কনস্টেবল আটুম কনভেকেশন আমায় এলং কেচে টং দোনা ফি আকে হাই চিফ মিনিস্টার বীরটা কে পাচে টাকা ঠেংনো কেনিংজে কে ইকো সেন্সিটিভ জোন আহাওয়ার কে পিনচং আহুত ন্যাশনাল পার্ক আডুং আরাই কে দো কে ঠাক আরা টাটুম পেন চিংকি চিংবাই পনসি দো আনা কিসুম কে তেরে কাফান কাম পারি ডেংপ আলাংলি কিনিংজে কে কাজিরঙা ফান হাকু পেন কেরাই কম পার্ক আডুং আড়াই কেডো আখায় তুম আকেরাপ কে চিটো কে কেনাং চটল আকে আই চিফ মিনিস্টার কিনিংজে কে নন কেডো বম আ গভর্নমেন্ট কন্ডু কে পাঠি কে চংহু শিকারি আতুম আফান খাং অনল লাপেনতে কাজিরঙা ফান নং মেওয়ানল ন্যাশনাল পার্ক আলং অংডুং কাচিংথুর আকাম পাচুন লোপুটা আলাংলি নিংজে ল ভাইস প্রেসিডেন্ট

লকে আকাশবাণী গুহাটি মহাভাবু কার্বি আংডেঙ্গে ওয়াং লকে মিডিয়াম বেবলং মিটার্স ফারুপ লিরা ক্রেসিরা তোপর ফো কিলো হার্স ল

0: লাংহেলো এ প্রাণ লাংহেলো এ চিঠি লাসি লাং পাচে হো দেট্রি কিজুন লাং আর নিভাং তা মিনিট ফ পেন মিনিট ক্যাপ আন আপর পার্কলক পে মেরা পুথত পাংসাম থুয়ানসি লাং জু নাইজে লাং কাপেসো ই আকে তিলি মাতে আফুলে আলং আমাতসি পাংসাম নাইজে কাপ্রে কাফুলে আলং জংসি লাং পে জয় থু পুলোতাংতে লাবাং সোয়া লাং চে হো থু দেট তাহায় দংকল আপেন লাং তুক আকুং আরায়ালং লাং পাচি তিবক লং লে দেট নাইজে জংসি লাং চি তিবক দো পুলোতাংতে লাবাং দিমলং ব্লিচিং পাউডার মাতে আদুক রিক পেন তাই নাইজি নিংচি বিক থা কিজুন আলং কি বি আলং বং মাতে আফুলে কাইকে তা দিবের নাইজি লাং কাচু এন আহুতা ইরি পেন চিফুক নাংনে আবে কেদিং কেথন তাং আহার লুং আসন পেনসি লাং চোসক নাইজি
1: লাকে আকাশবাণী গুহাটি মহাবাহু দনমারলিয়া দুনথু লুনবারি মাংডেং দামি লোনা পিনি লুনবারি মাংডেং অলং ফ্রান্সি সরদ বে পেন কি লুনা লুন আর্জিক লংপো আলুন কে কার্বি কে প্লাং আলুন আর্জিক সেনা

0: 1982 আনি কান ডিপুর সপি আলং লা ডিপু কলেজ আলং রি আলং সাহিত্য সভা পাতিপন হালো সুত নালি সাহিত্য সভা আলং কসন নাকাম সিগিক্লাম নিল
1: তুমগেলা রিসেপশন কমিটি লং কাম ক্লাইম দন দন হে লা সাউলা এক সামসিং হানসে সামসিং হানসে আলাংলি সি লা সহত কে রিসেপশন কমিটি আর প্রেসিডেন্ট আপ আলাংলি তুম লা গ্রুপ সং দাং হো আপে আজা যা তা কাম লা অফিসিয়াল লা কাম তা হে নীল তুম চেরাব দন লা হায়া কাম সে চেরাব দন দন
0: হ্যালো সহত সামসিং হানসে রংবং তেরাং
1: আলাংলি তুম লো
0: কেনালি বেঙ্গলীয় লুন তা লুন নিগল রবীন্দ্র সংগীত নালি লুন নিগল নালি হিন্দিয়া লুন লুন নাকি মা
1: ইন্ডিয়া লোক নিংটা বে হতি লুন আপনাকে লুন ও হে তামিল এমেনমেন আঁকা জু মাসে নিলি তা চিসিক সে চিদাং দি পেন্সি কে বাং আমা হে দিংসে মেনমেন ও হে শিক্ষাক লাগলো
0: নালি ফান স্টেট আহিন পেন বা ডিস্ট্রিক্ট আহিন পেন বা মানে এলাসন এসোসিয়েশন আহিন পেন নালি ফান কোপেনি এলাসন অ্যাওয়ার্ড মুখান নালি ফান আং পিক মা
1: নীল ফান লাপু এবার্ড বাঙ্গে যশস্বী এবার্ড হেদি লাকে মানে বোকাজান সেন্ট্রেল বিহু কমিটি তুম হেদি আলাং লিতুম নাক পিল নীল ফান লাপেনকে আকো লা এনজিও নবপ্রভাত লা ডাক্তার আলাং লিতুম হেদি অসম শিল্পী বটা নাক পিল লাপেনকে আকো কার্বি লাইফ লা কেনে দু মাতিদি কার্বি লাইফ লাসোয়া কপিল উপ
0: টিভি চ্যানেল
1: ও টিভি চ্যানেল হেদি আলাং লিতুম তা এবার নাক পিল ফকসং উপর লাপেনকে লাসন নাং কিনে বাঙে নন নন হেতা নাং পিলাং হে লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড হেদি
0: নাং
1: পিলাকে ডেলি পেন লা কেনে কপি মজা হলাস কস্টিউম হেদি লাস ইন্ডাস্ট্রি তুম সিনাই পি ডেলি পেন
0: টেক্সটাইল
1: টেক্সটাইল লাতুম পেন সিনাই পি বাংলা সাহিত্য সভা পেন আলাং লিতুম না কাটচু গিদু ও লাদাক পেন ডাক গুহাটি পান্ডু লং সিনিলি ফানাই পি লাদাক তা আকো
0: কাউন্সিল আহিন পেন কে
1: কাউন্সিল আহিন পেন কে ফাউন্ডেশন ডে আর নিলি ফান গে হে এবার নাক পিল
0: পেন কে
1: লা কিনিলো ফোক সিঙ্গার সঞ্জে নাক পিল হেদি আকো লা 15 আগস্ট আর নিতে লাসন নিফান আর চুল আকো 26 জানুয়ারি লাতাহে 26 জানুয়ারি টা নিলিফান না আর চুল লাসন দু হে পেনা আন দুলো নাকার চু হাই হুইকে
0: তেনালি নন ওভে কিমি এটু ফান কেজা পঞ্জিয়া ফান নালি নন কুপিয়া কামসি কেকলেম জি পাশে মাথায় গেল
1: নিলি ওভে কিমি ফাঙ্কে কাটাই চু নিংরি দু যে ইমিথাং আলুন আলাম ইমিথাং কিনে এ কালচার আফান চিখাং চিখাং খেতা ওবে কি মিয়া তুমি চিখাং নাংপো ইলি তুমকে পিনি নে পোনাব নে দি আপরটা কে দাম লো লাসে নন্দন শিকার বি তুম আন সুসে পাফ্রাং দু নাংলা বাং তেং দু আন সুসে পাফ্রাং দু নাই পুলনতে ইলি তুম মিথাং লাসে বর ইপো নাই আপেনকে আকে থি তুমা লঙ্কাইতা দুদু নাংজি চেয়ারলি দু নাংজি আকে সারা তুম কপিমা গে ক্লেম দিকাং কপিমা

0: lang de gang gang tung la heba lang li tum da cher li do nangi ila mi ki ba nge ka ta cher li do nangi la pen ke lun la ma na thu lun de lun na na thu bu sta me ili tum ke ka cher li nei do ula mane lun thik bu da kali ili tum classical la cher li pik nang la athe ma lun pu lun te kulo son ma ili tum lu a cher li a son a b c ko ko cher li a son he di lun da bang a b c ko ko do pot ola hai cherli dun si ansu si mai ke thegi phan ga lang li tumbur I lute la ana si li tun chiki ti ga nga thai do ke ma tha ti ga nga thai do je du lu owe ki mi tum ta mane ansu si na thek tu nang nang pare pu pu hai de nang de pu pu li chi ti chiki ti ga nga dim do lo ako non ta thek long lo je bang cherli bom lo thek bom lo
1: neli karbi cultural society pen kosan lo kame kleme pon bon lo neli
0: nil jung karbi cultural society elong ke la so aprang lam che nang than ik pohedi ni tumla kyf he karbi youth festival la so am hang pa thek ke nili tum lo
1: kana nin kan lo lage
0: lage 1974 মানে 73 পেন লহে কে সেং মঙ্গে সেং সি 74 সি নিল তুম ফার্স্ট কারবি ইউ ফেস্টিভেল হে পাংচেং গ্লো আর পুগে এনুন্ডি হে নিল তুম কেলাসত কে বিহেগলাং প ভলন্টিয়ার হিসাব লে তামি নিল তুম সি লা হাই মানে কি ক্লেম কে দাম দুন আ ফাউন্ডার আতেং লো নিল তুম কে লাসো কে মাথা জে হালো সহুত বাং কে লাপুসোনা আপোর আনং লি রগলো যে কারবি তুম আপি আরিয়া বিতাং লো লাপু কি থাক ফিরটাবি আংকে এ আচেং পংসি পেন্দাং লো ইলাম ইকি না কি বীর ঠুপু লাপু আনা পড়লো আমাসি লাসো দন এ আকে হাই হালা জোনা সিং তেরাং দাং হো এলা কেনে তুম হে দু উলো লাদাক হে কাছে রাব দু না বাং দু উলো ইক রয়িং হি তুম দুলো ইক পারি রং পি তুম দুলো হলা তুম আকে থে কে থে তুম লইও চিং ওয়াই চে চিং সাই লো লরেন্স তে রন আকে হাই তুম লো নীল তুম কে লাগে কার্য দু না আতু মান চ লাং হে লা সৌকে তামে নীল তুম তা লা আকে থে তুম লং কে লাং দুন সি লা হাই কাম চেরলি দুন লো চে রাব দুন লো ক্লেম লং আম হাং পাথেক লো আসে 74 কে নিলে তুমলা কার্বি ক্লাবালো মাসি লা ইয়ুথ ফেস্টিভেল কে পাংচেং লো লা সো পিসি 76 সি কে সি এস কে মহাং থে লা সো আনন সি কে লা কে ওয়াই এম মহাং থেক দে দা পিসি কে সি এস ফাং গে মহাং পা থেক থু হলা ডাক্তার নিলে তো কন্টিনিউ লোর হা সর কে আরলিং অ বেমতি মুনি তা কম হেক লাং পো নিলে তুমসি la pusikle mun toy si dun bom lu yo
1: karbi kalse so ja in penal ni phan nar chu ge ma
0: nar chu lo batai batai lo ni li phan kar chu he la 50 years ki chok ke vai 50 years ki chok he aso ta ni li phan ar chu lo la pen ke ko aso na so na huta he la ke si esa program huta batai ni batai ke thong lo ni li phan na kar chu he la la
1: আপনার নালি নাং থানি গেল যে নালি কার্বি ফোক সং টা নালি লুনিন লুনবারিম তে নালি লুনিন নালি লুনবারিম ইজির লুনিক সাথে
0: ইজির মানে লেনি বাক্সে লুন ঠিক চলতে

0: দায় কম জিয়া ফান নাংলি ক্লেম পন বর ইভনমিক নয় লাসি নাংলি ফান হির জুমিয়ে নাং পেয়েগল পুথত নাংলিয়ে আকায় লামো যে থান জিয়া ফান আপর লংতে পুথত নাংলি ফান নাং ফাইব পিনিকে লাসে কাং তো নিগল
1: সাকি জুসি নিলিতা নাংলি তুম ফান কার্ড নং পাজি রিগল আথেমা নাংলি তুম দা আ নিলি ফান লাসু আবার সাই নাঙ্গি পি নিলিলাম ঠিক ঠিক দেখ পুষিতা মে নাংলি তুম নিলি ফান আন আন সুসে ইনিং নাকি রুং আসো পশে নাংলি তুফান সুরি সুরি কার্ডো নৌকা ঝিরছি নিলিলাম আন থিং তো নি কগলো কার্ডো

এই শিবাদে শিখামো বাইঠাসা, থেকে লাও বাইঠাসা শিজাও খা, হাই ওয়াই

বড় লোন বারে মা জামে গেল প্যান কাপড় সি না তুম গ্রাউন্ড লং কি লাগে সামিনী বসমে তরি কিলুন গুঠু আনুই দাম রুম বা না বল বাঁসালো না তুম আর্ড্রেক লং পুতাংতে আর্ড্রেক সেনা

0: la pono porna ni tum boru lun bare ma jamya glong pena son son na lun na tum ardre glong tang lo la ke akas pani dipu na na tum jamya karjulong bom la ke fm ben na long pen mega heart phawru sira tom bor sur ke bla pen news on air f long pen ta ben la tum ardre long ji
1: सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: अब तक इस योजना से 9 करोड़ 50 लाख से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित योजना के 3 गारंटीड फायदों की जानकारी के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
0: লাকি আকাশবাণী ডিফু রেডিও কার্যচিং হনরাটু নন আদন টু নালাতুম জাইমে কার্যুলং বোম লাকে রংরূপ আজাইমেক রংরূপ আজাইমেক লং প্যান ইংকি পাং রেঙ লামথে পুথাক লঙ্কি তিমুং লপেন লঙ্কি তিমুং এক্সটেনশন অফিসার ডিপার্টমেন্ট অফ সেরিকালচার লপেন হুডবাং হেমেলি তুমং পিয়া তুমং বং চিউ চিপু দামাতুম আর্ড্রিক লংপ তাংতে আর্ড্রিক সেনা
3: কি কাপাং রং পেন কুসন সে আলে গাছে পাদুমা লা সোয়ালাম গাছে থান জিয়া ফানপুরা সেরিকালচার লং এক্সটেনশন অফিসার আকে হাই সার লং কি তিমুং লাপেন নন হেড জং কার্বিয়াং লং অটোনোমাস কাউন্সিল ফাউন্ডেশন দেয়ার নি সেরিকালচার ডিপার্টমেন্ট হিন পেন বেস ফার্মার আনং এ গাছে পালং দুন বাং পি সাং পি হানা তেরাং পি আলাং লিতুম বাং হিনি ফানসি কাচিং কি চি থান জিয়া ফানচু ফাইক লো আলাং লিতুম নন লাদাক স্টুডিও আর লো নাইং নি ইগাত লো তাংতে ইং কি কাপাং রং আলে কো আন দোমা লা সপুথাক এলি চি থান দাম দেয়া ফ্রাং রেডিও নাংকার জুদুন আরাদা তুম আনা ফান্তা মে কার্ডম নাম পাজিরলো লাপেনালি তুম বাহিনী আপানস্তা মে কার্ডম নাম পাজিরি লকে হাই আকে হাই পি
4: কার্ডম
3: তাংতে ইংকি কা পাং রেং আলাম সিলি জে থানাম জে পোসি ফ্রান্সিপু আকে হাই তিমুং সাং হো পানসনেলি আর জুবা ফ্রাং ইকপো কার বিয়াং লং লং নাংলি সেরিকালচার ডিপার্টমেন্ট লং সাই চু ক্লেম দুন লপু পেন ইংকি কা পাং রেং আসাই লং সকি লাং দুন পোসি কুসন জে ইংকি কা পাং রেং নাংলি কার বিয়াং লং আদাং লং কে থেক দুন লং লো লাসো পুথা নাংলি থানিক জিমা
4: লালো দা কার বিয়াং লং আলো নেলি লা ইংকি কা পাং রেং হিন কানাথু বরং ওর সেকা চুকলাম দিন পেঙ্গে থাকি লং কেলা পো হেন লং কার্বিং লং আর লোকে ইংকি কাপাং রেং প্লং তে তুম আদন তিন দা কাপাং রেং আসন সিনিম থেক পন লং
3: কালা
4: তে বন সিতা মে ডাক ইতুম ইসি লাম থে দজে ইংকি আনা বে ইংকি চুপাং রেং পো আ হিসাব তেং সি ইলার লেং তুম বাঙ্গে ইংকি চুপাং রেং পিনা আথেমা আ সাপ সাপ পেন সি তুম মানে কা চুপাং রেং মাতে এম থাং কিচু ওং অফ হান সি তুম লা বাঙ্গে চুপাং রেং চট লা পেন ইসি ইসি হেমতুন ইসি কা চুপাং রেং উনজি ফান সি জিটু আজা কাউন্ডো ইংকি কাপাং রেং হালা বাং ইতুম পেনাং আন তুম বাং আলি ননতা চেন থেক থেলাং পসিনি লিবাং থেক দাম লং লাপা
3: হক পেন হক পেন লা তাং তে পু আকে হাই পি নন হেড জং নাং লিয়া নং এচ পা লং দুন লম বেস ফার্মার অ্যাওয়ার্ড সনং এ কুপি ফার্মান সে কি লং দুন ল
5: বাং সু ফু থাক বাং কে লা সন হেলো নি লি হালা দা বেস অ্যাওয়ার্ড নং এ শ্রী কেরচার ডিপার্টমেন্ট পেন সিনি ফানাং হাং সি নাং পি পন ল সেটা মিন আকাম বাং কে নি লি কে ক্লেম কে ইং কি কে পাং রে
3: কলা
5: লা ইং কি পাং রে পেন সিনি লি লা সু অ্যাওয়ার্ড

লাগে আকাশবাণী দিভু রেডিও কারু কচিং হনার রাতে পিনি আসারলামথে আর্জুয়েছে পিনি আসারলামথে চৌদরদেলতে উত্তিতা আরে পিডো মাতে কামিলি তাং আফিকে নিঘাংহে লামথে নাকে মান উত্তিকে আরে পি আবে পুকে জগতা চেনি লাপেন আহ বন্তা চৌলতে মিলি হাকব চো ইংটুং তেলো কামিলি আফানসি আরে পি পু পুকল চৌমেসেন আহরমু তামে ইংক্রাং লিং আফিকে চুথু ইংটুং তে পু আফান লাসি সার পালাম থেল চৌদরলতে উটি তা আরে পিডো মাতে কামিলি তাং আফিকে নিংহাং হে পিনিয়া সারাম থেকে লাফানো

লাকে আকাশপানি দীপু ননাদুন ঝুনা তুম কার্জুরংচি আজাই মেঘ লাকে লুনবারে মজা মেঘ লুনবারে মজা মেঘ লংপেন সিনর ফার কিলুন মে সাংলে নালুন টাংতে আলাংলি প্যান কিলুন আলুন আর্জুক সিনা।

0: la pon a por nang le tum lun bare ma ja mega long pen si not rong park ki nun lun nang le tum or drink long tang lo la ke akas pani dipu
1: iman rati sms KYC update korok no hole block kori dia hobo link or click koru block no hoy jen robo check korile link secure ne sender apunar bank e hoy ne KYC updater babe osinaki link khola mane osinaki lokor babe nijor account or dwar khuli dia misha koi kora horkhedar fundot noporibo aru nokol KYC update linkor pura hat khari thakibo RBI e koy
2: jani lok hotorko hoy rok
0: laki akasmani dipu non adun tu no tum grajulongji ajai meglake lamjer lamjer ajai meglong pen hemani timung pi pen lamjer getan sorlo tumajakong alir polobang sadam tak namatum lamjer arreglong po tangte arjuk sina
3: soarlo la pen hemtun gachilana pirthe along munira tum kamatha lake হেম তুন নলং ল পুলোতে পিনসো আতুমসি কিরি কারলা না সাই আনকে কিক্লেম লাপেন সোয়ার লো আতুমকে হেম তুন আর লো আসাই পুদামলো নাং ওসোমার গাছেলা না হেমৃত কাপাং থির কিতুন কেদাং হে হুই সে কিক্লেম পুসি কাছে থান থান লাবাংসো সাই কাছে থাক আমু লাকে মুনি আতুম কামাথা লাপুয়ান চট কালি সি কি অং দুং আতুম আং হু পেন কাপে বার সেটা পিনাং আন আর্জুলং লাকে ইসি পিরথে আরন ল পুসি পিনাং আন আতুমকে নিংজে তিতি বনতা লাকে আফ্রাং ফ্রাং আলাম ল পিরথে কাছিলার বয়া সন্থৎসি কাপাফ্রাং পিক আপিরথে আলংকে লাসু কামাথা মাতে পিনাং আন আমুনি আতুম কাসিমার আরন অংদুং আতুম আকামাথা লং পেন প্রে বম ল লাপেন কিদুক কেপ্লাং পুয়ালাম আবে পিন পেন কি অং দুং আতুম আহেম তুন আলংকে সো আর লো আতুম সে কি রি আবাং মাতে আন দাম কিমান থেক লং লো থেক স্যার আসো আর লো আতুম লো পুলোতে সরকার আমু আলং কালিতে কাপ্রেক আলং পুসিতা বোরেং আবার সাই কাচুক্লেম পেনদাং লক বেহা বেপার কি ফির কে থাক হেই হুই আসাই পেন হেম তুন কাছিলানা কেথেক লং দুপিক খাংজাং লাসন সি লো কাচারলি দুন আবার সাই কিলং লে আরলু সোমার আতুম পুসে তামে আনং আরনি কাং দাত হান কি জ্বর হর কিদাং লাপেন কি জ্বর কি ফির কি থাক লাপেন বেহা বেপার আনাত কি অং দুং আসো আরলো আতুম কিং কাম কাছি জ্বর দুন থেক লং কাপড়ে কাদিম কি জং পাহিলোলে পিন পেন কার্বিয়াং লং আর লোলে ইলি চেলাং দাম পুসিতামে বেহা বেপার আনা থু পুনন কি ফির কি থাক আনা থু পুনন লাপেন সরকার আহিন মাতে কালি পুলোতে প্রাইভেট আলং পুসিতামে সো আর লো আতুম সাই কি ক্লেমাফাই কি বাত আসনসি থেক লং কি ফির কি থাক আনা থু পুয়াবাংকে হাকু পেন নন পুয়ান সেতামে কার্বিয়া খে আলংকে সো আর লো আতুম সে থাক বম পাংচু বম পেন ওয়াং বম লো

লাভন অপর্ণা নিতুং কিষাণবাণী এপিসোড ক্রেপ হ জায় মেঘনা নেতুম আর ড্রেগ লং টাংল লাভাংশ জায় মেঘলাকে আকাশবাণী দীপুপেন কাপাচে তাকপন ইংল লাকে আকাশবাণী দীপু রেডিও কার্যু চেহনু নন আদু নতুম কার্যু লংজি আজায় মেঘলাকে হিন্দি লামারজান আলুনা জায় মেঘ লাভাংশ জায় মেঘ লংপেন আপ্রাংসি ডাক্তম কার্যু রংজি লাকে বাদল লামার জানা লংপেন উদি নারিয়ন লাপেন আলকা জাকনে গাতুম কিলুন ইয়ার বাদল না জানা বল মাংসল নাতুম আর্জুক লং পটাংতে আর্জুক সেনা

লাপন অপর্ণা নেতুম হিন্দি লামার জানা লুনা জামে গেলং পেন ওদিন নারিয়ান লাপেন আলকা জাগনি তুম কিলন লুনাতুম আর্ধিক লং টাংল লাখে আকাশ পানি দীপু জামে কেবাং বোম লাকে এভ এম বেনা লং পেন মেঘাহাট ফারুই সিরাত বড় সর কেবলা পেন নিউজ অন এর এফ লং পেটা বেনা নেতুম আর্ধি লং ইকজি নন আদন টু নাতুম কার্ডি লং জি আলামার জান লাকে তালাস তালাস লামার জানা লং পেন মাসুম চেহেরা পল বাংসালুন নালাতুম আলকা জাংনি পেঙ্গেরেন লুনাতুম আর্যেক লং পোটাংতে আর্যেক সেনা

লাপনাপড় নাতুম হিন্দি আমার জানালুন আলো জাইমেঘ নাতুম আসান সোনালু নাতুম আর ড্রিগ লং থাংল লাকে আকাশবাণী ডিভু নন স্টুডিও ঘুরি প্রফাই ট্রগ্রাম মিনিট প্লিকের ফ প্লেং জি ডক ডল প্রফাই ট্রগ্রাম মিনিট প্লিকের ফ প্লেং নাতংতে গুয়াহাটি পেন কাপাচিতা আঞ্চলি বাতারি আসামিস লং পেন বিরতা নাতুম আর ড্রিগ লং ফ

আসাম মিশ্রী অনুযায়ী মেঘনাপেনা দুনথুনাথ কার্জুডং জিলাকে কিশোর কুমার আশা বস্তি লাপেন ভূপেন হাজিরকা তুমকিলুন পক্ষীরাজ ঘোড়া পোল বাঁসালু নাংলাতুম আর্যেক লং পোতাংতে আর্যেক সেনাং।

0: কোলা কোলা বজারত এনার দিও অনবরত এনার যোগান ধরি যাও তার বাবে কিছু কমিশন পাও আহ দে যুদ্ধ
1: খবরদার
0: খবরদার।

0: পুলাশন গে থাঙালাম আবি
1: আনতে এসন লাম কেন সদ বাং কলা পুসন হলো বিসারালাম এ উসু আবাং সি আমে কে কেন জি তমে হালা আমে কাবিরতি তাঙ্গে দো বাংকে আকে থে মুনি রামে ওলা পুসন পেনে আকে বি পেন আকে থে ফান আকে থে পেন আকে বি ফান ওলা পুসন আরতালাম দো মামে দান গছে পি এলাম আলং লাম
0: লাদাক মানে আরতালাম কে থাং তাবে নন পুপারালাম মাহাং থিম থেকমিরা নিউবর্ন বলে মাহাং থেকমিরা গলো মাহাং থেকপেন মানে আউসু বাংচি বই জুইলো লাসন হাতুম পেন্দা আমেক এনমি ডান এনমি আকো সারহু সারহাং ও নিংকান ফারু কিল্লি তাতুম হালা তুম পেন্দা এনমি আর তা পুগে থাঙালাম
1: আতে হালা মেক এনভে গিয়া বাংকে আকে থে আমেক তা এনমি মা মাতানতে আসু মুনি তা হালা আকে থে মুনি এনমি মালা বংসলাম
0: আর আর লামে থাং দাবেলো আকে থে তুম তা উসুম আলা উসুমার মেক তা এনমেলো উসুমার তুম দা লেঙ্গে থে মেক তা এনমেলো লাদাক আর তা চিংবার চিত
1: আলুসু
0: আলুসো মেক পর আলুসো ফানসি থন নাং পো পিনসো মেক পর পিনসো ফানসি থন নাং
1: থাং দা কিরলা লে দে জি
0: লাদাক থাং থাং দা বি লাদাক পেন মানে আরটা লাপেন জেন্ডার পোলে আলুসো পিনসো লা আই ডোনেশন না লং বা আমি কে দান গে চিপি আমি কে এন লাদাক থাং গে চিরা পাবি
1: আনতে ইনুত কিসো দে দা বাং ফু আফ্রাং পেন মেক চিপি জি পুলো চিতমে হা কি চিপি আলাং লি কচে বহ দা বাং কি কিসো দে পেন সি আলাং লি এ জবো নাং জুইলো তাতে লা বংসো মুনিত হালা বংশ মনি সো দেরা পসি হালা বংশ আমি এন মে মা এনো মাল বংশ লাম
0: কুমার মা পেনসি আমি এন মে কুমার মা সি আমি কান চি পি মে লাবাং লা সো লাম বাং বো লা বাং কে নন কুমানে আপক কে সু তাং হো ম্যালেরিয়া পেনসি কাচে বই তাং হো টাইফয়েড তাং হো স্ট্রোক ডায়াবেটিস হাই প্রেসার তাং হো পু লা সো না তুম পেন বাং কে আমি এন মে সিতা আজাক আকে হিসু দু কাচি উনা কিসু কাছি উনাকি চো লাপুচন এইচ আই ভি পজিটিভ এইডস টেটানাস সেপ্টিসেমিয়া ভাইরেল ডিজিজ তাংহ জন্ডিস কেলং হেপাটাইটিস কেলং সিফিলিস কমানে ব্লাড ক্যান্সার তাংহ রেবিস তাংহ আমপেনাকোলা হালা কাছি বয় হুট আমেক কিসু আমেক আতে বের সুপ্লেয়ার আসন হে আমি কিসু বা আকসন কাপ্রেক আমেক বেমার কেতু আমপেনাকো ইসিবাঙ্গে লাকিসুকে পাংজি কমানে একদম চিকলো জন থম ফ্লি থুরুন এপিন আমি চার্চ এপিন তাহ লাসন তুমপেন না বাংকে এন এ জং সি মানেলে ডান আফ্রাং পেন ডান চি পিজি পু আলু চে টকই পুসিতা লাসন তুমপেন এনলু পোলোতে কমা ফান মা হালা আমি কে থন থু হালা বাংসি লাহায়া কিছু লং থু লক থে লাসি লাতুমপেন না বাংকে এন এ এন এ দেশি গেমি কালি এন মাসি এন এ আকো আনু কা ফ্লেক ফান পি মাসি পিপে
1: তাংতে এসোনা লাম্বা নেলিনার জুলাং কোপেনে কে পেনা পেন এক্সিডেন্ট আহুত পেনে মটর চিংকো হত হ পেনে ট্রেন কা চিংকো হত হ পুকে সুরি সুরি মুলুক তুমসি এফং বসা প্রাণ কে দাম না পসনা দদ দিতি হালা বংশ অপর হুত কে আকে ও মনি তো বংকে আপনা নাম জল পট হালা বংশ আমেকটা ইলি তুম এনন উঞ্জি মা
0: এন উন কে লাং নাং জি কি বংকে লা আনচল যে আমেক আসু বাং হিংনু নি দেন নাই আথে মো পেনজে থানাসন ইলি তুম ভাঙ্গে নাই গে আমেক আসু বা কর্নিয়া সি নাই হালা সো আমে কাসু বাং থাং কান হ কবি দে নেই পিনে রট আগলো তাং হ বা তে হালা ডাক পিনে সিরি পান লো আমে এক দুকক লো লাপুসন বাঙ্গে এনু সিতা আমে কাসু বাঙ্গে মেসেন লো আমুনিত বাঙ্গে থিলট লো হালা সন তুম পেন বাঙ্গে লাসন তুম অং মে অং নো
1: বঞ্চ তো বেল বংশ ফ্রাঙ্গ বাংকে আলাং তুম আহেমা সর তুম পেন দনরাবা তুম পেন পেনে একাচে তক দুনাং কক পো
0: চিত্তক তাং আই তাং নং নং নে কমানে থিথে আফ্রাং আমেক দান চি পি জি পানিংকে হাং বেক আতুম পেন চটলেক এন গালি কমানে হে মিশিয়াং বং ল কমানে চে বই জুইল হে মাসর তো হালা সব মুনিট বাঙ্গে আফ্রাং বেন নি আমি এক চি পি জি পোলা সন থাঙ্গে চি টক আবিল হে সেটা আহে মাসর তুমবাং মাথাল নিতুম পেনে আকে মিয়া কাম ফ্লেম জি কমানে কাছি চার চে মুনিট ফান নিতুমটা রাপতে মানে ইনিং ইংসাম পো বা পিঠি সাকে মিয়া কাম ফ্লেম কাংতুং পোলোতে হে মাসর তোমার মাতা ইসি ডিসিশন মানে ইসি আলাং তুম হে মিসি আংবং কাছে ক্রয় পেন ইতুম লাসো মাজক লে আলাং তুমা হেম আসর মামা কি থিয়া ফান বাং নহে আমি ইতুম দান পিদে না আলাং তুম নেচে দন সার

0: la si la chip clujon ni apor ke ala alang phan ke pin khat ason doctor tum ke pin khat ating si apor pen do wai chonang po apor pen do wai chi chornang po la son amek lang pa phulong le lang pen arsi plak plak long le amahang ching mur ekdom ka chehen not tang ho pula ili tum ji tu ke thek long
1: hum kalang kalang
0: ili tum radang bong son do amahang ching mur po lang pen ekdom charsi plak plak chehen not ekdom la son mangge vivida nei pu charsam joy ba pia kang thir pen pu chi ven joy la bangge chiklo jon ni bangge la so arona teng ben si dunang po pina sosma pi sosma ta chikup nei sumar pen chilem le det nei athe hala sumar ma ti thang pu thek thi mo me kar de prap pu lo hala aroi chi priya ta thek la
1: si pia portong ko son po ni ta chi ne
0: ta si la so teng lo a ko la so pen a pi la chiklo jon ni bangge la ke ek ching rei pik nei আকো লা চিকলো জননি পেন লিট প্লট আ ফি বাঙ্গে লাগে কাই আ তেং দো থাক মি সিতা লালো আনিং কান ওয়াং নিং কান ইসি পেন রুটিন অ্যানুয়াল চেক আপ কুপিনে পেন আছে প্লাং দেলো মিনে কোনানি কুপিনে ইনফেকশন টং গে দোলো মিনে লাসন আ ফান মানে অ্যানুয়াল চেক আপ আনিং কান ওয়াং নিং কান ইসিয়াং বং ইফয় গে দাম নাং পো
1: মে পিগলাম জেলো না লাগে থান লাগে আতে ইরে তুম জং জং অ মনি রা তুমা বাঙ্গে কাচি নিয়ে বাংসে কি অংলাং পোসি পুথা তাং লি থান এ পাজে মি পেন এ পাঞ্চি নিতা বিসারালাম এ মে কে বাঙ্গে মনি আবাং আর চন লঙ্গে কে নাং সট লো বনসে তা মে হা চম পেন বাংসি লা বাং সো মেক আউট ডেট লো পুলতাং তে চম পেন কা ওয়ে ডেট আ মনি রা তুমা ফান আ মেক পুথত পিথু মে মা
0: পিঠু মে মানে লাসন ল চম্পেন আমি কে চিচার চিতা কে চিচার চি আথি দু কুমানে গে আমি একা হোম আমার চেয়ে আবে কুমানে গে আমি থেপলের হালা সব ভাঙ্গি থাঙ্গা বিউন সেটালা আমি গা সুমা মে গা সুকা হিনু হালা দাগ লু বড়লো তাহ চম্পেন আমার চেয়ে দাগ নাং লু বড়লো কপিনে আং ফ্রামাসন ডো কগলো লাসন আতুম ফাঞ্চ জি আহোম আমি গা হোম আমার চেয়ে আবে দেত পু ইন কক বাং আমি একা সু বাং আবে দেলো হে লাসন তুম ফান মাঙ্গি পিউ
1: পিউ দেলো
0: চম্পেন বসে তালা আমে কাসু কর্নিয়া কে হেং কর্নিয়া চটসে কে হেং নপু বাঙ্গে চক দে তাহায়
1: লা বাঙ্গে থন
0: লা বাঙ্গে চন দে তাহায় সেটা আসন কা ফ্লেক্স হালা আই বল কাল বিপেন গো পুটং এ পুপনে বাঙ্গে
1: আমে কা হোম মামলো
0: আমে কা হোম মামলো লা আই বল মাতসে আবি পলো তে লাগে
1: থাঙ্গা বিউন এলো
0: লাগে উন এলো
1: আনতে লা পোন কে নাং সট মুনিত আবাং আর জোনা লং লা এমেক তাংতে লা বাংসো এ কাচিপি লা পেন কে এন পেনে গভর্নমেন্ট পেন পেনে আওয়ার সাইলে পোসনা দুদু মা
0: লাদা আমে কিপি পনো এবা আমে কে এন পনো গভর্নমেন্ট পেন গে থাঙ্গা কেরা পাবে গভর্নমেন্ট পেন আকেরাপ কিপি কে লা আই ব্যাংক আই ডোনেশন সেন্টার বা লা আ হসপিটাল কোনামা লা আমে কে লার্জিয়া হসপিটাল লা তোমা ফান্সে আকেরাপ পিছত হালা আকেরাপ পুতা অপারেশন যেটু কস্ট বা অপারেশন আহুত আনাম বা ক আনমা লাদাখ টাঙ্কা কে দাম জি আ খরচ কে দাম হালা বাঙ্গে পিপি গভর্নমেন্ট ব্যাংক পিজি কে হালা সো আই ব্যাংক বা আই ডোনেশন সেন্টার আলং আলাং তুম মেশিন নাই ইকুইপমেন্টস টু পিক ইকুইপমেন্টস আদর সো পিক পিক হালা সো ইকুইপমেন্টস কে নাম আফান বাঙ্গে গভর্নমেন্ট ব্যাংক আকেরা পি সেটা কমানি দান চিপিল উপরতে আলা মেক দান কে পিয়ালার আহে মাসর তুম লানা টাঙ্কা লং পোটাং হল লাসন কে আবি
1: পেঠিয়েক পেন কে পাচিনি রাম জির নাং লেনিং আর লপেন দোলাং মা
0: কাচিনি নাই কে নাং সট হরমুয়ান গে চেথান লা পাসন ন মুঠে আনিং কানওয়াং তা ন্যাশনাল প্রোগ্রাম ফর কন্ট্রোল অফ ব্লাইন্ডনেস লাসো আপেন গভর্নমেন্ট পেন রহে লাসো কে পাতির পি পেন পাই পাইং কয় রা ফো পেন চিটি নের কে পান কে আই ডোনেশন ফর নাইট পুসি কে হকল লাসো আর রুইয়াং বং কে আই ডোনেশন আপু থাক অ্যাওয়ারনেস প্রোগ্রাম ক্যাম্পেইন মতে কচিমুম কচেথান আই ডোনেশন আপ থাকলা সন বিপন পন হালা সো আর হুট প্রিন্ট মিডিয়া পেপার আলং ইলেকট্রনিক্স মিডিয়া টিভি সিনেমা রেডিও লাহাই হুই আকেরাপ এন পেন আই ডোনেশন মো পেন লিখে থান আসন লহে কসন সে গেছি পিই মা কো মামা সি চিপি মে মা কো নানা সি চিপি মে মা আং টন পেন হালা সো হুট কাছে আনি গান কাছে গেছি মুম দো লাসি নন বাঙ্গে রাটা বাঙ্গে ইসি কিছু নি নেই বাঙ্গে লালো আমেক দান গেছি পি বা আমেক ডোনেট গেছি পি লাসো আলাম আপু থাক কা চিনি আতুম জুম পেকলাং বা চিনি নেলাং বা পিজি পুস্তামে কনালো কি পি দাম পপি লোকাং হয় না প লাহাই আলাম মানে থাঙ্গা চিনি নেলাং লাসি মোপেন নিলি গে থানা সন কো মানে জংসি আমেক

0: dan chi ping tung ulote la lo i donation center dudu la so center non mat ki litum longa be kate bok nei lo litum longke Jorhat la so pena phia pu Sipsagor dolo la so pena phi Dibrugor longdo Tinsukia longdo la puna Guwahati longdo hala dak dam si mu penga thana son form en nang po hala dak nang limen nang lirong amen sop thap si hala dak bahinia hakhi athengnu suhi chipinang po hala alang hala dak pen aku isi donor card nang nang ludon po hemi si amunit phanda chipaklang nang po mu ni lek cheboi lo polote jo nimet dam chipiang tum monang tum thang mane pasik sak don nang ne ba nigithi pen hala dak birta pali nang po he athe hala ai beng along pen si atim wang amek nang ke hora phang atim wang ji dak anut ka preksi adungaraya doctor se dampo amek hodam jok population alam bali hata pensi bai la si mohala sot apor pen birta bang thanang po ako hemisia tumta ahema sor tumta la mani jong se amek dan ge chipi an ninga hanga bang do pulote dak kham khe dun de de nei hala thilo ra philo pulote aning ki duk la so hala so ko ki ching hon do po po amek hor wang po lang lo dak po la son ge ching hon duk po na winang ni po po hala dan ge chipi chitok et pusita atim le ro ko phike paponong le de de ti paklem nong le de de ti hala hala ge kham ki
1: la hai bang abe de nang
0: ji la hai bang abe de nang po ako ang pen ge lalo amek dan ge chipi bang ge jung piklam ke long nang ji tum ge dopik la si rata phan ni siga chuning ri ge la pulo jong se awar sai do jong se kupine ning hang do pulo te anu tin ta i meg dan ni chipie phan matha rep lo pulo te anu ka prek a hem tun ke pathe ang do na som lo ke pakla do na som lo ko mane ka chi char chi pin na munet phan puthot ako ke pa chi char thu ge apil the bangge i phan mangge ako ar nam son se hok thu lage isa ke me kam po i meg dan ni chipie phan le anu tin ta matha hura son te mesen ji pu
1: পুথত নিলি এসম আসব সু আলাম থে রই থুলা কাফ্রে দি পুদাম দিল নিলি গলে তুমলা দি ফুয়াং কাং মতে কার বিয়াং লং আং কাং আরলো কুমানে জং সি আমে কাছে পি ইং তুং পি গা বাং ফু বুলদং তে লাব দা কামাত দি ফু মত কা ওয়ারসাই বেলাং মা
0: দি ফু মত কা ওয়ারসাই বেলা নো নমাত কে
1: নো নেলি কি পুজি মাকে লা পুসন হেলো লা পুসন আ ওয়ারসাই কা বে পতং এ লা মেক দান কাছে পি আমুনি তুম কি জুমর কাং আর আর তো মা মাতা তে কুপিনে নানি লো বা কা চক চে নানি কি লি দরাং
0: ইসন বাংগে ইসন বাংগে লাতা কালাং লো আবার সাই কা বেদের পটালো ইসন বাংগে রাতা তুম কা চিনি নে পটালো আথে ইসি আই ব্যাংক কি বি ক কি পু বাংগে কে লাং দুন সি জয় কে মানে
1: কে নাং জাসন মু টপিক
0: কে নাং জাসন টপিক এম পেন কি ক্লেম বাং ফু নাং পিক মেন পাওয়ার পা বসু বাং নাং ক আথে আলা ডাকে ঘন্টাইন কইরা প্লি 24 আওয়ার্স আকে নে আ ডিউটি আসন সে দক আথে আর দাঁত টঙাছি বই পনে আর জো টঙাছি বই পনে আর নার লো টঙাছি বই
1: পনে
0: হালা সো আ মেন পাওয়ার টাকা বেলো আমপেন বাকি লা মেশিন কে চেন নাম ইকুইপমেন্টস কে চেন নাম লা আই ব্যাং লা লংটিন হসপিটাল কে ডোপেক লোন দা আর লংটিন গে আই ব্যাং দা বিনো ডাক বি থেক থে দেট পো হিসাব আসন
1: আকে চক চেক লে লে লে লাই দা হেলো লাই দা
0: চক চেক লে লে কে লালো
1: মে পিক লো নাং লি লা রেডিও কার জ কোটিং জিরা তো মফান আই ডোনেশন মতে লা মেক দান কা চে পি পলম জিরা পুথা আং টন পেন কে থান পন থেক পার্সোনাল পঞ্চর পর পিক লো নাং লি সন সূর্য সা কে ক্লেম নাং জি তো পিক পঞ্চ তামে নাং লি অপর কা চে পি পেন ডাক রেডিও স্টেশন লং কে বাং লা পেন রাডা ফান কে থান থেক পার্সোনাল পঞ্চর পর পিক লো তাং তে অপর লম দক পসিল তুম কাচিং কি জান লান বিটিন লা পলিংটন কক লো নাং কার্ডো
0: কার্ডো
2: লাপন অপর্ণালে টু অক প্রাণা যায় মেঘ আর ড্রেক লং টাংলো লাকে আকাশবাণী দীপু নালাতুম যায় মেঘ কার্যু লং বম লাকে এফ এম বেলা লং পেন মেঘা হাট ফারুই সিরা তকবর আসর ক্যাপলা পেন নিউজ অন এয়ার এফ লং পেটা মে নালাতুম আর জি লং এক জি
3: सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प
4: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
3: अब तक इस योजना से 9 करोड़ 50 लाख से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित योजना के 3 गारंटीड फायदों की जानकारी के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
2: লাকে আকাশবাণী দীপু non adun tu non at

ইংলিশ সেলুন জামে লং পেনা দুন টু না তুম কার্জি লং জি লাকে ড্যানিয়েল স্পটার্স কিলুন ক্রেজি অল মাই লাইফ ফুল মাসালু না তুম আর্জু এক লং পোটাংটে আর্জু এক সেনাং

0: lopon apornang letum english alone ja meglong pen ason sonalunang letum ardreg long tanglo lake akas pani dipu
1: सामाजिक सुरक्षा अटल पेंशन योजना मोदी जी का संकल्प
2: योजना उन नौजवानों के लिए है ताकि आप जब 60 साल के होंगे आपको कभी किसी के सहारे की जरूरत न पड़े, आप अपना बुढ़ापा भी गौरव के साथ बिता सको।
1: अब तक इस योजना से 9 करोड़ 50 लाख से अधिक लाभार्थी जुड़ चुके हैं। अगर आप भी 18 से 40 साल की उम्र के हैं तो मासिक अटल पेंशन सहित योजना के 3 गारंटीड फायदों की जानकारी के लिए अपनी बैंक शाखा से संपर्क करें।
0: লাকে আকাশবাণী দীপু নন আদুন থুনালদম কার্ডিলংজি আজাই মেঘ লাকে জুতাং হারচি আজাই মেঘ লবাং সজাই মেঘ লং পেন কার্বিয়া খে তুমং লং হিজু ফান কেহাং লবাং সজাই মেঘ লং পেন কাছে পড়ান তুম লাকে মহেন্দ্র ইংটি রাজেন তিমুং লাপেন স্যামসন ইংটি আর তুমং বং লাপেন হুটবাং প্রদীপ রং ফার তুমং বং চিউ চিপু দাম লুম আর্দ্রিক লং পোতাংতে আর্দ্রিক সেনাং
3: লাকে আকাশবাণী দীপু আপ্রাংসি পিনি রেডিও কার্যুয় রাত কেদ আনফান সুরি সুরি একারডম নাজিরগল পুঠত পিনি ইলিতুম কার বিহাম ফাং আলং কসনসি হিজু ফান কেহাং আরন কে ক্লেমা লাস পুঠাক কেদামতাং ইংকুং ইসি আলং লাবাং সং থুন নন পুঠত ইংকুং হিনিয়লং লে ইলিতুম আরজু পন্থু সিনা
4: আই অংতুম নিহতুম জো লা নিলি কেবান সবং চিন সবং ক্রক এ জু নং থাক দুন পো ফানং থাক দুন পো জু নং থাক দুনন ফানং থাক দুনন সবং চিন সবং ক্রক নং ডাক নং তুর আনসোসে কেসু আবাং কে মেজিয়া ফান আনসোসে পাতি নিজিয়া ফান স আসের বং চিন স আসের বং ক্রক আর নামলে নিপু পি ইক দেন অং আতুম নিহতুম কারদম
3: পুঠত আং আতুম আফান কাংলি আবং খ্রক বং চিন আর নাম নি পুপি নন পুপুসি আং আতুম বং খ্রক আর নাম পুপিপো লাস বং খ্রক আর নাম কি পুতামে আর দুই সেনা লাকে লাপু হেলো
5: তে মে তুম লি নাতুম না এ নাতুম বং চিন নাতুম বং খ্রক এ লানি লি ফিলি প্লাং নি লিমু প্লাং এ সোপাং কে লাম সোপাং কে লাম সেন লে তুম মান্তা পেন বহত পেন অং কে রি নি হো কে রি কন্ডম নাম পাজির কাডি হাজি পাজির রাজ পান্ডু মা হাজি পান্ডু চুনি রিয়ান চুনি লাগ লো পট তেলা সব বং সে না সব বং রং এলি সংতার লাং বিপদ দে মে তুম লিন তুম হম হেম হেম হেম হেম হেম দাম প্রুই দাম প্রুই দাম প্রুই হেম আজু না পিঠে আজু না পিঠে আজু না পেরিং যা আজু না পেরিং যা আজু না পিমুক রাং আজু না পিমুক রাং হেম হেম সুরিয়া লাম কালি ফল রাম কালি হেম আর্জু পানু হে না আর্জু পানু কায় না পিয়া বং সে নো মা পিয়া বং রক লো মা পিয়া বান্তালো মা পিয়া বহর লো মা পোনা হেম হেম জো নিমে আতুম লা নিলি আতুম ফিলি প্লাং লা নিমু প্লাং হেম জো সুক্রে সোপাঙ্কি কে মান সোপাং কেট কে মান সোপাং ক্রিং কে মান জুন পাং ক্রিং কে মান সোপাং কি কে মান সোপাং কেট কে মান চুক্রিং কে মান মার্জেং কে মান আবধাক জো এ চুক্রিং কে মান মার্জেং কে মান এ লহু মান লপলাপ কে মান আজি জো জু আলাম সিফা জু আলাম তাহ ফানালাম তাহ আনিসি বাং বিনং উপ বাং বিনং উঠে এ পিনচংকা নীতি পিনচংকা রন পিনচংকা জুতাং আজি ন মে তুম নিলি না তুম বাং জু আলাম সে ফান আলাম সে নাং হুম নাং হুম পাত আসলে স আবং সে না স বং ক্রক লো আসে নন এ জো আনে ফিলি আনতে নিমু প্লান ফিলি প্লান আনতে নিমু প্লান আনতে এ জো আলা স কে সো পান লা স কিউন এ পেন আন সে সচুং গ্রাইং না স মার্জেং পাকাগ্রা এ জো থেপ্লং পডিং না নাং ডিপ্লং পডিং না নাং এ জি চো পুন পা মানো নাং থে পুন পা মানো নাং এ হেম তুন পা মানো নাং হেন থে পা মানো নাং সারা থেং পা মানো নাং রূপ থেং পা মানো নাং এ বারি সো জো নাং পা ও জাং জো নাং আসি জো লা সব বংসে লা সব বং রক জো পি লক্ষী নাং পো লক্ষী এ জো আং পো লো নাং ফের লো নাং থাপ আসি জো সাং তার লাম নি তার লাম লাম আং ঠিক কি আং ঠিক আং থান তো নাং সের বং জেন সের বং রক দে হেম হেম হেম হেম হেম দাম প্রুই দাম প্রুই দাম প্রুই দে নাং চে লাই না মে তুম জো মিশন বো জো
3: লাসন সি হরবর নাম পুদে তা ফি পেরি কেপাজির আমি আলিন তুম ফান মতে আফিলি আওসা আমু লাহাই তোমা ফান পে রি কেপাজি রহুত কপোসন সি আং আবাং কি পুদুনমা লাতামে লাপু হেলো
5: তে মে মারলে তুম লক মারলে তুম না তুমা জু ফান নাংছে ডেং ডিং ন ए जो नाकसो बांटे के उन ए बांटे ला नि फिली प्लांग ला नि मु प्लांग अंटे ए पदा पदा पदा नि ने ना ओंग प्लांग ना नि हु प्लांग ने जुंग थांग रन लो फानांग थांग दंग लो ए सरी सिरंग पाजी रन दंग लो रुबी सिरंग पाजी नं पाजी रन दंग लो नांग के सो बांटे के उन ए बां दंग टे ए लो हु पे दो लोंग ले लो लोक प्ले पे दो लोंग ले लो चुंग रेंग पे दो लोंग ले लो मार जेंग पे दो लोंग ले लो ए चो पंग खिन लोंग ले लो चो पंग खे लोंग ले लो ए पदा पे परा पन पिनी बना परा के ए लोहू बदलो लो लो प्ले बदलो काय प्राण काय मुई बदलो नंग पोथे ए के थे बदलो नंग बदिंग बदलो नंग रिचो पुन पमान तो नंग के थे पुन मानन नंग ए परिसुदो नंग पाव का रंग नंग ए जो

0: Chưa bằng kia lắm, xong bằng kia lắm, xong kia lắm, mặt dành lắm. Chưa bằng kia lắm, chưa bằng kia lắm. Năm này lắm, năm thầy lắm. Sì. E cho chú xe rà bì xì lù đùn ẹt lò rù bì xì xì bì đùn ẹt lù đùn ẹt lò phì. E kai áp rà nà xoay nàng nạp, kai mưu xoay nàng nạp. E chung kia lắm, mặt dành lắm. E cho kia sư tàm ẹ kìu nè tàm ẹ kai áp rà nà xoay nàng thạc, kai mưu xoay nàng thạc sì. Nàng đù lò nàng rà nà lò. Nà sì. Kà lăng tè mà, e mạng bì nông bò mạng nè sì. Aron bì kàng, tà bì kàng. Sì. E ang đình đô lăng tè mà, hoài tè lăng tè mà. Xe rà bì xì rù a phì, rù bì xì rà phì kê. E pì nòi tù nàng dì rì rì nòi tù nàng dì a bọt. Tò. E an sà sè bà thị tù tù nàng, bà đình tù nàng. E kai pràn bà tù nàng, kai bùi bà tù nàng. E cho xe rà bì xì lù tù nà phì rù bì xì rà lù tù nà phì kê. Nòn cho ang đình băng tè, ang hoài bà tè. Pì ang nòi tù bò, rì ang nòi tù bò kê sù bàng phán kì un e bàng phán. Kaya pran kaya mui padulo nang. E thep long padding lo nang, ding long padding lo nang. Richo thang paman lo nang, kithe thang paman lo nang. E sar thang paman lo nang, nal thang paman lo nang, richo thang paman lo nang, kithe thang paman lo nang, hem thun paman lo nang, hem thep paman lo nang. E lam ki da velo, lam phong da velo, lam ki padulo nelo, lam phong padulo nelo, kaya pran kaya mui. Thep long ding long padulo nang, mie tum, lino tum, hem te. E jo ping, nong don tu por yang roi, nupu de karto mo de ho.
1: A ong tum hudet api amelin tumta. Chị thác đun xị, à lăng tùm kì pì à mà nà bèng, à hòr bông hòr thê, à nàm nè pù pì nón pù xị, pù pù.
2: Ê, ông hê lô ê à nàm, ê nì hù hê lô ê à nàm. Bàng bì nông vô pù, bàng à nì xị, bình chong kàng, bình thị kàng, à rôn kì bì kàng, à tàng kì bì kàng. Ê, dù bàng dọc sông pà lâm thê, dọc sang pà lâm thê. Bàng, ê dù thàn chinh kìr, thị lì chinh kìr. Long ri ching kir, long pa ching kir si. Anu kilok ke do, angni ke dar ke do. E jo bang, aroya ok, atomaning ke. Lang roi ching kir, lang jeng ching kir. Long ku ching kir, long dang ching kir si. E jo vorek palam the, vohar palam the. E bang, long ku arum, bang, chopan, chojoy dam, chikrok dam si, bang. Chandri ke do, chanjai ke do si. E ili karbi asu ante, ili karbag asu ante. E ong hello ini hu, ong hello e arnam lo. Ong akeng ri, nihu akeng ri, nang chongduk nang kop, jordom nang kop. Hiju alam, phan alam si. Ong ahem, nihu ahem. Nang chongduk vang thu, nang jordom vang thu. Hiju alam, phan alam si. Ang deng do lang pu si, ang hoi do lang pu si. Pe nang noi do noi, ri nang noi do noi. Pua lam si, la su abong chin, la su abong krop. Ong a hem, ni hu a hem. Ong a keng ri, ni hu a keng ri. Pe nang noi dun po, ri nang noi dun po pu si. La su abong chin, la su abong krop. Ong a hem, ni hu a hem. Ong a keng ri, ni hu a keng ri. Abong nang che le, athe nang che le. Ong a tum, ni hu a tum. La nili bong krop, nili bong chin. Su abong chin, su abong krop le. Anam. Nang pu pirun igdanoi ongatum nihotu
1: puthot a ongatum aphan kangle abong krok bongchin arnam ni pupinon pupusi a ongatum bongkrok arnam pupipo la so bongkrok arnam ki putame arduik sena lake la pu hello
0: e jola nang tum e jol bongchin bongkrok ra nili phili plang nili mu plang e so pangkia lam so pangkia lam ju lam phan lam so bongchin so bongkrok e e chu sere bi sir pon ad rubi sir pon ad a phi ang deng bang bi nong wo po bang ang deng thakang ang hoi thakang mang e ang deng du thula ang hoi du thula pe ang deng riang deng na si non bang ke pe ang noi du po riang noi du po a sa so bong si na so bong krok ni li a nam nan pu pi po me tum lin tum de ha
3: oi da
0: hem hem hem dam prui hem ajuna pithe ajuna pithe ajuna pithe ajuna pithe ajuna pimukra ajuna pumukra ajuna pira singja ajuna para singja hem hem arjupan he na arjupan no kaina pichinga bongkra ma pichinga bongchen ma po arjupan pichinga banta ma pichinga bo bohot ma po arjupan he na arjupan no kaina hem jo pichinga bongkra kali pichinga bongchen kali pichinga banta kali bohot kali hem jo ne phili ke plang ne mu ke plang sopang ke plang sopang ke plang chungreng ke plang marjeng ke plang supang ki ke plang supang reng ke plang sungreng ke plang marjeng ke plang tam dai ke than ke plang tam thai ke plang he mon sing ke log ye ding mon sing ke log ye ding si jo la ong ke ri ni ho ke ri ju nang ha ban nang ke hang la se la so bong se na so bong krok Asi jo ei kiso bangate kun e bangate pini pana para pada pana para pana pana para e jo kaya pan kaya mui e jo kithe nang mandun kidi nang mandun thu andri jo ka thena mandun thu ke manang manun thu e jo hepu nang mandun thu hen thena mandun thu pari sodun thu pa ko jangun thu anza se lamki boru nang le lam phong boru nang le ni pada pa ante pada pa pini ante pada ante e jo ni কিছু বাং ফান কেউ বাং ফানি ফিলি ফান নি ফিলি প্লাং নিমু প্লাং ফান এ যো পি নই পরি পো সব বংশে না সব বংক্র বংশে না সব বংক্র সাম বলো না ফেলো লুকি আনথাপ লুমি নাম এ যো হক না হলং থান পলং থান লাগে সব বাঁতে বাং কেউ এ বাঁতে কায় প্রাণ কায় মুই তো পোলো পোতানতে এ যো সব বংশে না সব বংক্র না তু ক্রিং এট ক্রিং পং হে হুম বুটাই থম ক্রিং এট ক্রিং পং দে অ তো যো বংশে লাগা মেসান যো
1: লাসংসি হরবর্ণাম পুডেট আফি পে রি কেপাজির আমি আলিন তুমফান মতে আফিলি আওসা আমু লাহাই তুমাফান পে রি কেপাজির আহুত কপুসংসি আবাং কি পুদুনমা লতামে লাপু হেলো
0: তে মে মারলি তুম লক মারলি তুম নানি তুমা জু ফান নাংসে দেং দু নিং এ জো নাকে সো বাঁতে কেউ এ বাঁতে লাইনি ফিলি প্লাং লাইনি মু প্লাং আনতে এ পদা পদা পদা নি না অং প্লাং না হু প্লাং নে জুং থাং না লফা না থাং দাং ল এ জো পি নই দু পরি দু পো জো নাং কে সো বা আন্তে কুন এ বান দাং তে এ ল হু বাই দু লং নে ল ল প্লে বা দু লং নে ল চুং রে মা দু লং নে ল মার জেং বা দু লং নে ল এ চো পাং খিন লং নে ল চো পাং চো পাং খে লং নে ল এ পদা পান পারা পান পিনি পানা পারা কে এ ল হু বাই দু লং নে ল ল প্লে বা দু ল কাই প্রাণ কাই মুই বা দু নাং পোটি এ কঠে বদুল নাং বদিং বদুল নাং রিচো পুন পমান দুল নাং কঠে পুন মান নুল নাং এ পরিশোধন নাং পাও কারাং দুল নাং এ জো মো সারথেং পমান দুল নাং লারথেং পমান দুল নাং এ রিচো পমান দুল নাং কঠে পমান দুল নাং হদে হ চাং চ দেং নো দে হ
3: এ ত
1: লাপুসংসি ইলিতুম হিজু ফান কে হাং আং দেং মাতে আজুতাং কে কাপিন চং চং লাপেন আজহা কাতুমকে আলাম পেন মাতে আজহা কাতুমকে আলুন পেন লাপুসন কাচিহুত পন তো তাংতে আলুন পেন কপুসন সি কাচিহুত পন মা নাংলি তুম আর জুপন ইথা